0: ngaji akashwani lene shun jik tang phi to gu chu zo shnga tang skar ma shnga cha du ka stang gi shara nge nasul te ka ga chuk ne spotlight de grim sana za
1: chule talani degree mena nga mixali degree ji phulchesin darak se na nga teninga tang changma laskal pa jangpo ji thotyo che juna sanges thukje chani skui ring she jimbo che jalka thobin ji tano te botang del te teninga da e kale sona mangchuk shaks po deputy secretary general abcp mongolia khong askyo juste che juna teninga da khonga e juche se nok lenga da sanges thukje chani skui ring she jimbo che sharrap si thokne satchan tene diplomatic level কাস্টম শিক্ষা চেনে তেস কোলা জুচেসিন তেনে কালে ছমাস হোনলা দেনে তুজে চেজুইন ইয়াংগা সংজিন তেনে গসু জুচেস তং ইয়া পুং টিবা তং পোব গুজুক জোস্তান বা অংলে তেনে গা লাদাখ সিনাঙা তেনে সংগেস জি তুজে চানি রিং শে রিং বচি জাল কাসাল ইনো তেনে তেও ইজুক না তং ছংমে ফিয়া মানস কালপা জং প্রজেক্ট ছংমে ফিয়া সচান জি গুরতে ইয়ো দেনো তেনে ই কাঙ্গা তা স্পিরিচুয়ালি থক নে মান তাং তা লাদাখ সিনা মান চেচের গ্যাস গ্যাস ছেন ইয়ো দেনো পালালে ইন না তাং তা মিগুলা তেও গা কাকচানজি চোসি সরক পালালে ইউ গাতা শারজাব সে থকনে সচানজি জুকসেন হিস্টোরিক্যাল রেকর্ড ইয়াত কানজি জুকসেন ওপা তেস কোলা জি জুনা ওনলি কান
2: ডেঞ্জুল ইয়াং চানলে দেরি কা স্কাপসল চি স্পিপিয়া এন এ দাদা মেং সামলা জুলে জুন নিরা মলমলা তাই রেলিক্স পো জুক লাস লামো জি মানক লে রেলিক্স জুচেস পো
1: নালে
2: সামশিকেনা গাতা গাজা